যতই হোক না কেন, যেভাবেই হোক না কেন, একদিন না একদিন তোমার সাথে দেখাই হবে। দিলওয়ার হোসেন এই গানটি শুনতে চেয়েছেন তারই প্রিয় একজন, যিনি হচ্ছেন সালমা, বলেছেন উনি এই অনুষ্ঠান শুনে যাচ্ছেন এবং আমাকে সালাম দিয়েছেন। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মনে রাখবেন আগামীকাল 8টার সময় আমি আবার ফিরে আসছি আপনাদের এই সেই অনুষ্ঠান নিয়ে। এবং কালকে যদি আপনারা, কালকে আমি আপনাদের জন্য ভিন্ন ধরনের ধাতাও রাখছি অনুষ্ঠানের প্রথম থেকেই, এই আজকে ধরুন শেষের দিকে রেখেছি, আগামীকাল সেই প্রথম দিকে রাখবো। তার মানে আপনারা যারা ইউকেতে রয়েছেন, বসবাস করছেন, আপনাদের জন্য হবে রাত 8টার সময় কালকের যে লাইভ অনুষ্ঠান হচ্ছে, এবং তাছাড়া বাংলাদেশে যারা রয়েছেন আপনাদের জন্য হবে রাত 1টা। শ্রুতি খান আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, বলেছেন আমাদের হয়তো আপনি ঘুমাতেই দেবেন না, কারণ আপনার অনুষ্ঠান আমাদের শুনতেই হচ্ছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান শোনার জন্য, এবং যে কথাটা